0: قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما.
1: দেমিয়াদিকে ফিলাওয়ার হরিয়া কুদিম মুদাজ্জাস গর্দা শুনকিয়া বানে
0: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
0: বিসমিল্লাহির রহমানির রহিম
2: বিসমিল্লাহ

মালাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আ যন তাগে ইবিফিলি মাদ্দুকুরে বিজেদেমেস মারাব্বড়া ফিলিতাকা বিসনাম ওয়ানে ইংগে

0: আল্লাহ তাআলা দেন নেব কি একলাঙ্গ লোভ বডি কন কম কবনি কি বেটাশে
1: আদে মি কুরিন দেন নে ফাদা ইনসান আগে ফিতরত গে আসল মি হাদিস উল গামি মানে বায়ান করবা এমা ইনসান আল্লাহ তাআলা হাদ্দা মানে বালিকশে কামা আদি একি কহালে এদুন তং এ ইনসান আগে কি বাগ লাভ হেগে তরং হিও রাঙ্গল ইহসাস তক আদি এনা এ এদুন তক এ নফসু গে এ কন্ট্রোল কুরন জেহে কাং কাং হিমেনে এম বিমা নফসু কন্ট্রোল কুরা মিহা এ নফসু কন্ট্রোল কুরনে আল্লাহ তাআলা বিরুতি বাতিবে এই আল্লাহ তাআলা লো ওয়ার্ড গন সিফা কি এম কুরআন গ সাল্লাহ তাআলা ওয়াহি কুরআন ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম এবামি হুন্নাকি ফাফে করবে হিনন তো আমিল নফসা আনিয়া বেরি ওয়াহ আমিল নফসা আনিয়া বেরু মকি আল্লাহ তাআলা এফ গিনা গুন নিয়ামত তদেবুম বেসেকং হাদান নত্তা লাইলা উরে দেমি একং কং কুরেবুম ফাহুগ একং কামা হিতাম কো যকরুল্লাহ আল্লাহ তাআলা হাদুম কো فاستغفروا لذنوبهم يونغ فافت فوسون دي دعا قرامي دين يفق الله تعالى مياتو غادي مفدتان هاته وحي قران وما يغفر الذنوب الا الله فاف فوسوا فرت الله من ونوي اما انسان نغترن الله فيوا غسغا غسشا هيلتا كشا بودتا كان علوكان كورا فرتكم ايي اشا مددن دي غوبيس دعا كوريس اتكت انسان كان مددن ندين قرون فاف نفوسا ديوي اتكتي ما مكن فافوسا دي فرت الله تعالى كمغا وي هندو الله تعالى فافوسا مون دي دنم كيلا لوب ود گن واسف مي حديث فلو گم ين نيوا كا انك اياكو گ بل ما هينگا الله تعالى نو ديها نو اسم فلو وا كما اي اسم فلو تكون ادي دنم এই ইলাহমানে কুরআন আদি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাতুগা কীরিতি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলোনমান নবানি আঙ্গা দেবাফ হেবি মা আল্লাহ তাআলা গে ইসমু ফুলু তাও গে তেরেং আসমাউল হুসনা গে তেরেং হেমনে আল গফফার গিনা গিনা ফাফুসেং আত তাওয়াব তাওবা লাভা ইলাহ আল আফু আফু করবে আর রহিম ওগা ওয়ান্তিলা হেমি ইসমু ফুলু তাকুং আল্লাহ তাআলা দেন্নম এই ইলাহ লোবি ওড়গন্ন ইংগা তাদি হামে ফাদা কুরআন গে আল্লাহ তাআলা وحي كربا فايبابي مي اي الهو مي دعا كرما علقان كرما كبرو وروا مي هندك اي الهو اللوب ود نغن وان واكس الله تعالى كروني إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين تمن الهو علقان كرما بودا وروا غن مي هم নারকে বন্ধুট ইংগেদ হেম বিমা আদি মি মি হাদিস ফুলদ নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গে বাস ফুলত বর আল্লাহ তাআলা গে আলাকু তাওবা ওয়া হিন্দুগা এ তাওমা উমুম আল্লাহ তাআলা উফাবে বডগন্না আমি ফটো গে ইসওয়ে দিয়া বাপতে ওয়া কেঙ্গে হেম এ হুরিহা ওয়া কাতাকে গলোন মেন এককো বিসনালি মিঙ্গি গেন দানি ইনসান আগে তবিয়াত গে তেরেং হিমেনে সিফে ফাফা ওয়েরিকাম কি ফাফ করোম কি আদি ইনসান আগে এ ফাফা ওয়েরিকাম গে সিফা গে সবাবু এনা আল্লাহ তাআলা হান্দুম কো ইলাহ গে মগা রুজু আওয়ানম আল্লাহ তাআলা গে এককো অন্তক এগে তেরেগ ইলাহ গে ফুরিয়াম ইসমু ফুলতক সিফা ফুলত মেদর কে ইলাহ দেন্নম মিকংকম ফুরিহাম করবেনি ইনসান আল্লাহ তাআলা আইমবুরে রুজু আবুম মিকংকম ইনসান গে কিবাগ মি আননি এনা গে হুরি উনিকং এনা হান্দাম বুম আইয়াস মি হাদিস উল গে জুমলা মানেকি
0: আনে মশাই হুদেম মে তি বায়ান করবে গতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাং গে আলাকু কিয়মন তেরিবা কিয়মন তেরুম কি একলাং গে লোবি গডি গন্নাওয়া কামে গে গতু এ এহে অলগণ আমি চর্চমা করবো হেমিমা এ কিয়মন্তের বোমুগ কি হুন্ন জেহে আদবটাকে গেঙ্গুলন জেহে সুলটাকে
1: মর নগল ওয়াকে আদি হামে ফাদে আঙ্গতো আলোন মে আল্লাহ তা কিয়মন্তের বোমুগ আদবটাক মিমাহক তাক তাফসিল ক দিউমুগ করিং ধন্যবাদ মেন মিজমানুগ বলম হেঙ্গা আলোন মে জুয়ানু কুরমতি ফা মা এমমে বড় মাসলে কি মিসাক মাস্তুয়াত কে তিগ মাসল নুয়তা এনুম ওয়া সখুদাগি মাসাত মিফাতা গিনা জুওয়ানু একঙ্কম আরানু গনবেগে মিয়লনি ওয়ার গিনাফারা তেদুমগা আউমুগা হুরি হুরস্তকেং বহুরি বাই মিহুম নং হিবে তিমন্নগে ফাফ আল্লাহ তাআলা নুফুস সওয়ানে একঙ্কো আসলু হাকিকাতুগা আলোনু মেমগে মি আলোনু মে আলুকং কুরা ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফাফ ফুসসমা রাহমান ইলাহুগে রাহমাতুগে তানওয়াসকমগে ওয়াহাক আডুহা মিহাক এনা আসলো আগে তো কিতমে গিনা ফাফে করোনা সল্লতা হজরতা রুজুও মজহিলুন নুয়ান এই মিফাদা কমে হাদিস ফুলগে ফাহাতুগা

বন্ধুরা আসসালামু আলাইকুম এমহা মুসলিম আখুন্না আখতুনক বাচারি বাগুতকং এদেন মিগডিগা দিহরাজে গডু মিগেনস্তেনি সুন্দর মি প্রোগ্রাম প্রোগ্রামায়ক মি বদল কলি হুদা মি প্রোগ্রাম গ মিগেনস্তেনি আশেখ আলী নজিব লিউবা দগত পাবলিশার্স উম পাবলিশ কোফওয়া সুরকে দেবেন মগু মি ফটোগাওয়া ওয়াহকত ওয়াহক ধন্যবাদেনি আল উস্তাজা আয়েশা তরদা ইতুরু একলেক ফানুন সাহাবী বেকলুনা নসিহে দেবমুগস এ বেকলুনগে লোতকুন কারুনা ফদ ওহিরি জামাত দান দেন নসিহে দেবে এ হিন্দু এ বেকলুনগে হিত্তা আল্লাহ হট্টকা বিরুয়েতি বেকেন দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বেকলুনা খুতবাগা আল্লাহ একলেক ফানা কিয়ামান্তেরি নুবেচ্চনামা আন্নাংগিন আযাবাকুন ইনজার দেবায়রু হিন্দুনা হাবীর এ বেকলুনা হামালা দেন আন্ন লস্করকুন ইনজারুগে খবর দেবা ফদে দেন এবে কলুঙ্গে কিবাকাওয়া হেও বিষ্ণুমা ইমা কামেগে সবাবুং এ ওয়াহকতকং এবে কলুং ইজাব দেবৈ এগে সবাবুং এবে কলুনা দীনুগে হেও বিষ্ণুন লিবিদেব মি হেও বিষ্ণুমগে সবাবুং এবে কলুঙ্গে হিপ্পুরগা জাহিলিয়াতুগে আদতকা সুমপা গুইতকং ইফস জাগে নুদেবে ইতুর একলেক ফানুং এবে কলুনা মুখাতব কুরবানি এবে কলুঙ্গে বুদ্ধিয়শা ইহসাস তকশা শুউর তকশে ege sababun jahil kamun magfuri digen dadiyumun ebe kalum minjwe wada gane adi ilmu libi huttas hin harkashuvumunna ruhani gotum balikashwegen dadiyum wes salamet terkan libi wada gane allah subhanahu wa taala e ilahu gartakunna e ilaha dua qurane goyveswani das kodde vafe allah ga wahi bas fulgave

0: মুসলিমুন্নাকি ইসলাম দিনা বীরটেহি বয়কং হেদে তোমাসাক্কে কুরিয়ে
1: মে প্রোগ্রাম গমি কেনস্তিনি আশেহ আলী নজিব লিউবা দগত পাবলিশার্স উম পাবলিশ কুফওয়া সুয়রুকে দেবেন মাগু উমি ফতুগাওয়া ওয়াহকত ওয়াহক ধন্যবাদ দেবী আল উস্তাজা আয়েশাত ওয়রদা প্রোগ্রাম ফেদ্দি আড়গুন হুদা আড়গুন গিতুরুং দেম বেয়াবেরবি ফাতিমাত রাহুয়া রশিদ ইরাত কুরভিয়া মাদা মাস পদল বেলান আসসালামু আলাইকুম
2: সুন্দর মি দিনু গাড়ো
0: নুয়াদি হামেগা হার্টস
2: দিনু গাড়ো

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এ নামাজ গোয়ালেবে থানুগা এ নামাজ আদা করুম বরম মুহিম আলকামে নামাজ ফর নামাজকে জামাআতুগা করেবেগিন দিউমকি এই মুমিন তকুন নটকা হেওকম বড়বেগিন ওয়াকামে ফিরহেম বেফুন নটকা ওয়াজিব করেবেগিন ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি তেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকমাবানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা করমা রাক্কাতি রিওয়াশ তেবামিহুম গে নবিয়া গে সুন্নতি কি এইয়ে তেবামিহুম গে নবিয়া ইয়া সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিকিম ভে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে نبي صلى الله عليه وسلم جنستوا فاوا غوتا مسكيتوغا اي اڑوكان ادا كورا اوشكمه تيباميهم منافق فدان نوتا خلاف فاوا مي فدان گيگا مينماد كوراكم وانما تيباميهم ايوني تيباميهم گي نبيياگه امورفلا اكليگ فانوگه هدايتا اكليگ فانوگه سنتا خلاف ف تيباميهم اكليگ فانوگه سنتا خلاف وجكم وانما تيباميهم মগুফরে দিচ্ছে খান্ডে এলিগেন হুরি মুনাফিক কমেনুই ফরুল নামাদুগে জামাতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণু ফুল এ বেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দসকত দেবওয়া তরবিয়ত করবওয়া ফাওয়া গই এহেন কাম এ বেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদ আদা করমটকা এ গোয়ালেবে মিসকিতেগে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগা এ নামাদ আদানু কুরমকি এই মুনাফিকুমগে সিফা এমিহে কিবাগা হুরিকুমগে হেক্কে গুতু এহেনকামুন সাহাবী বেকানুগে তেরেন আগুন মেননা ফিনিফে নুয়ে এ বেকানুন ফরু নামাদগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়াতিবে এহেনবেগে একলে একফানু ওয়াহা কোন নিম্মওয়ালুমুন বিদাড়ওয়ানি মিহে কু ফিরুকিফাওয়েস নুয়াতা দেমিহেগে আতলফ কুরেবেগেন ওয়া হারুগাওয়েস فروا نمادك جماعة أو مبتع وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.

0: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়ুস কামা হিতামাত কুরমতি বি হিন্দু দবেত খন আখতনে হিতুগে হামজহুমা এমে রাঙ্গল ফরওয়ায় কি দুহা সূরা কিয়েবো এ সূরাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কুত্তামবে এ ইলাহ গন্নন জহে ইতুমার এমে রাঙ্গল বায়ান কুতে সূরাতে দুহা সূরা বাবা দেবনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ওয়াহিয়ে হিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বাবা নুদাব্বাতা দুয়াস কান্ডাক মেদুকেনুমা ফাহু এহেন কামু কিতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হিফুল কুরেফুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা মেদু নুরহিবে বডিগেনবি কামা নবীজিকে গতকা একলে ফানু বেনু ফুলো বে বডিগে নওয়নি কামা মি হুরিহা বিষ্ণুমে একলে ফানুগে বুদ্ধিয়ে বেরিবে বাডাগে এ হিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা ওয়াহি বাবা লব্বা বাস ওয়াহি কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম রহমান মন্ত রহিম মন্ত আল্লাহ গে ইসমু হুন ফাশাগ নামে ওয়া যুহা দুয়ালুগে কুরি কোলো কান্দে পামে কম্বড়ুয়ে মায়ুস বেফা মিহি ক্যারিগা আলগুন মেং এমবে ফুরতম এস পুনানে ওয়াহাক আকিমি হেলাশে ইরুগে আলিকান দেখেশে রীতি আলিকামেকে দুনিয়েগে মঞ্জর তক বলা এ মঞ্জর তকুং হিংহম জহুং নিবিগন্নাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমি ওয়াহি কুরবানি ওয়াল লাইলি ইযা সাজা আদি রেগানুগে আন্দিরকান ফেতুরি হিমে ওয়াহিন্দু এ রেগানু গান্দেবামে মায়ুসফা মিহুংগে আনে মাসালেকি রেগানুগে ইত দামে বান্দেন হেলাতিবং দুয়ালুগে নিদুমাফহু রেগানু হেলাতিবে নিদুমা দতি উদগুবে হাসবে খম্বড়ুবে মায়ুসকমগে তেরেগা রেগানুগে বগুত হেদ কল্লা আরামে লিবু মেন্নেতি ললুফিয়ে জাহালু মেন্নেতি এনমেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি রেগানু লব্বাফামানি আলগুন মেং আরাম কো আলগুন মেংগে আলগুন মেংগে হিতরেগা উফেদিফাওয়া খম্বড়ুমা হাস খং নাত্তাদা ফাদা আরামু লিব্বাদে বগুতগে গতুগা আদি হামে হিমমে মিগিং আলগুন মেন এঙ্গেন দানি রেগানুগে আন্দিরিকং কিতাম্মে দিগুয়েগেন দিয়া নামেস এ আন্দিরিকাম ফাহু আমা আলি ফাতিহাক আলি বিলেনেক হেঙ্কম মি হেগে কিতাম্মে মায়ুস কামা কম্বড়ুমা হিদ্দতি কামে হিতামতকে হুরি নামেস এ কামাক বেস নিমু মেন গাস এনে উফাভেরি কামাক আলি বিলিগেন দানেকম এ ফাহু দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি ما ودعك ربك وما قلى ادي خليق فانو غيري ربو خليق فانو دوخش نولوته ادي خليق فانو نورهم وبوديي بس نوغنوته هم مي بيدان الله سبحانه وتعالى تيبامد نورهم وبوديي نوغنوا اي الهو تيبايا ذوبي وبودي غنوا اي الهو كرمتي كوروا كومي كميك فاتو غاويس ايت حكمت تكيبي মিকান ইয়াকিন কুরব্বা কবুল কুরব্বা দেন এ ইলাহ ওয়াহি কুরব্বা নি ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা আদি খালেক ফানাটকা দুনিয়া পুরে আখিরে হেউকম বড়ুকেম ওয়াকান কাশাবরে দেন এ ইলাহ ওয়াহি কুরব্বা নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আদি নিকান হুরে খালেক ফানুগে বেরি ইলাহ খালেক ফানা দেফানিকেন কাশাবরে দেন খালেগি ফানো রুহি ওয়াডাগা নমানেতেবে কীতি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে উম্মতুগে ঈমান কামগা আহলুবেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুনালাগেন আলগুন মেন এমমেনবেস সুওরুকেগে দাইমি নিয়মে দিবিগেন দানে কীতি নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানবে একলে ফানুগে উম্মতুগে আহলুবেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুনালাগেন স্বর্গেগে দায়মি নির্মল লিবে বৈকমুগা আলগুন মেন এমএম বেসবেগেন দানে থিবাগে তিয়া মায়ুস কাং উফাভেরিকম বর গাভা বদলুগেন দানে এমমিহা হিতামতকা দতি উদগুলা হাস কমা খম্বড়ুমা ঐ হুরিহা কমে ফিলা গোস উফলা আরাম লিবে মতিভেরিকম বা সোরতক থিবা বদ্দওয়ানে মায়ুস ফাওয়া মিহিগে খারিগা বুনে দেবেনে এমমে হিংহম জেহেনে হিত ফিনিকং গেনওয়ানে ওয়াহক দক মি ওয়াহক তনওয়ানে তো می واحکت قبول کروین سببت کے انکا ویس اللہ سبحانہ و تعالی وحی کرب با فامی ونی علم یجد کا یتیما فا آوا وحی کھلیگ فانو یتیما کم گا ونی کو اے الہو کھلیگ فانو دیکھے ونی کے نوے ہی جا دن اے الہو کھلیگ فانا ہیا وحی کن دیوے بیے یفہ دن اللہ سبحانہ و تعالی وحی کرب ونی وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ادي کلیگ فانو حرام وی وڈاگن ونیکو اے الہو کلیگ فانو دیکھو وڈگن نوے ہیجے دین اے الہو کلیگ فانا ماگو دیکھے وی اڑگن میں غافل وفا میتی وی کون کما کاتو اڑگن میں نماز نو کرے وی کان انگے اینو وستینو گے تکما کا فروا کڑ کرے وی کان انگے ادي اسلام دین گے کان کان وے سمے رنگل کان نینگے ehin namaves allah subhanahu wa taala algun minna hidayat dakwa tedumaka magu dekkevi e founden allah subhanahu wa taala wa hikurvani wa wajadaka ailan fa akhna adi fagira kamga kaleg fan wati e ilahu kaleg fan dekhi odigate den e ilahu kaleg fan musandi purevi Allah subhanahu wa ta'ala algun minna takraru ko handan ko debani e ilah ge wahi bas furta te dukum ga wane ka mayusifa mihaka emme rangalu wane gotaki Allah subhanahu wa ta'ala ge wahi bas furta te dukum ga wane kama bunadinu Allah subhanahu wa ta'ala ge wa'du fulaka ilahu khilaf e bodige nuwane ka den e ilahu wahi kore bi bas fulu ga wane algon minna bure ma durkawa yatimun ge matin handa kuruma fa ammal yatima fala taqhar faidan nashe kaleg fanu yatimu kujja nikamati konu labbashe wa amma saila fala tanhar adi kamaka gedi anna miha kaleg fanu adula na hatta washe furatama he yatime devana salan jaha mihe handa kurava yatimu badane miha konu hunnan algon men ge aila algon bel hettum ka temitibe algun me vannane getoru e bahuri sadan jaha miha gatuga khane bone che nove algun men kibang eteni khane chaka ena nidan jehini bandu ha kamati ka algun men tereng eves miha ko bandu ha kamati nidan jeheto enkamu allah subhanahu wa taala wa hiku rabbani algun men nabure nikameti inna alaluma emi hun ade terega visna fikuru kuruma emi hunge halata hitamata kamedu visna fikuru kuruma ki algun menna divi fawa e hitamata fida ke diuma hivar ka vegen dane kame adi hame himme e fada mismi hunang e hitirkam foru ko dinuma ki vesei algun menge e hitan hamaje hun libi e ufa veri kan libi gen dane kame hamaje hun libi gen dane kame ka mi suratuga emme fahukamaka Allah subhanahu wa ta'ala bhyan kurabba fawani e ilaha kuttam vevene goy emme ilahu wahi kurabbani wa amma bi ni'mati rabbika fahaddith adi dannashe kaleg faanu ge veri ilahu devvi ni'matake vahaka en fahe kaleg faanu vahaka dakka uluvvashe algun menge loduge fenuma shukuru veri vaanjehe algun menge attaku masake kuraveti shukuru veri vaanjehe Allah subhanahu wa ta'ala algun menna ruhi wadige nuwanama algun men duniyega mi dawwa fa tibi kiwegen to suwad kullan jehe mi wagutu mita mi mawdumat hissa kurumang algun menna miti beweni kiwe to suwad kullaba visna fikuru kurafa eves kamaka majus vegoi kuswa nama duha sura kiyawa ege maaniya mi durangala visna fikuru kurafa tibage hitamataka mayus kan filagos tibaya hingham jehuma ufaveri kan libigen dane insha allah wa sallallahu wa sallim wa barik ala nabina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam
1: rasul bekaluna nabi bekalunga siratake irshada nasihat ge dammare
2: e dammaru ge alin hode tajrubayake hayatu ge rasta fasya gengusteene aru kaatiye
3: e aru kaati ge hi madamya kosar kurata kechaki heyo halal ta kechan hadamu
2: dinu ge adun genesteni
4: rasulunna nabiyu
5: homa do ge mendurun amra de chahairu repeat angar do ge hendunu akkad tire hu आदि पुत्र तो करे तिहकर तिरी हूँ।
2: ಹಮೈಕಣಿ ನುವದಿಹ ಮೆಘರ್ಟ್ಸ್ ದೀನುಗೆಡು
6: ಕಡಿಂಗ್ ಹವೀರ್ ಹತ್ತರು ಕಡಿತೀರಿ ಸಿಮ್ನೆಟ್ಟು ಮೀ ದೀನುಗೆಡು

0: আল্লাহ তাআলা ওয়াহী করে বে বাস ফলো গে মান মাম আমি কিয়া দেনি গে
1: মা বা কিয়া
0: ইয়াসিন সূরাতু গে সাদবন আয়াতু গে মানা গাওানি ফাহে এদে বে কালুম বিদালু বিয়ে হাম কাশবরুন তিমাম মেননি তিয়া বামি হুন গে গাতা ফোনো ওয়াফাওয়া রাসূলুন্নে মি দারি ফলো মানে কি কুমবাই মি
1: এবে মি হুন কারে ফোনো ওয়াফাওয়া রাসূলুন্নে
0: আ দারি ফলা হুন্দিয়ে কামি ফেশনু কামা হরে রাসুগে আহলবেরিং করে বাতিলুগে মাচ্চা তাবাবি মি হুননা রাসকে ফানুস মিকমা হিং হামে নজহুন হিং হামে নজহেনেতা
1: আ নজহেনম
0: এককলা হাবিবুন নজ্জারুগে দাওয়াত এরাসুগা আলুং আমো বেদাকা এবামি হুননে নুরুহে বেহিনু মেন্নুবে এবামি হুন এদেবে কালুননা বেহে গতুম ওয়াহাক দাক্কাম ফেশমু এদেবে কালুম বিদালুবে তিমাম মেন দেমি হুননা কি আল্লাহ তাআলাগে হযরতুম ফোনুম বিদে রাসূলুন নিমে এ আবাশুগে মিহুনগে হালুবেস ওয়ানি এগে কুরিগে উম্মতুগে মিহুন ফাদা এবে মিহুমস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এককওয়ান তাইলাহ কামাশা একলাঙ্গে শারীককু বাবিরিয়া কুনোয়াকান হামা রাঙ্গালা দানে নামোস ইবিলিহুগে ওয়াসওয়াস তেরি কামা তাওয়া নাফসা বোলেমুগে সাবাবুন্না এবে মিহুনগে বেরিকামুগে ফরাতুন একাঙ্কামা হারুকাশি কামায়কু রাইয়িতুন লেম্বু মামাসেকে কুরাতি এবে মিহুনবি হাগুগে মাগুন এফরা বেফ মিহুরিহা কামাকা হুরিয়ে দারিফুলো এমি হুননামি আল্লাহ তাআলা ঈমান নয়েবি গেমি ওরেনি কোন কোন কান্তকে
1: শাইতানাল কান্তকা রাসকে ফানুগে কান্তকা মিহুরিহা কামকাদি
0: আহা দারিফলা দেন ইয়াফাও তোগুতা আল্লাহ ফিয়াবা আলুকামা কি আমান্তরিকান খালিস কুরামুন গেন্দা এহেন ফরাতাকা তাবাবান ফেশি এফরাতাকুগে সিফায়গা বুদুতাকা সূরাতান হাদা বাহাট্টা এতাকেচ্চান আলুকান কুরাম ফেশি আদি এবামিউগে কিবাগাওয়ামি বড় মাগফুরে দুমা শিরুকুগে আমলতা ইনকারকো এচ্চে বনে ফিমিহাকা মিফাদা মিমিহুন জবাব দেনি কোন ফাদেকুম মাম্মা মিহার মি কিয়া দেনি জুমার সূরাতুগে তিনবান আয়াতুগা আল্লাহ তাআলা ওয়াহী কুরাবাফা বাসফুলগে মান দারফুল আডো হাতিগে মিমিহুন দে জবাব মানা গাওয়ানি আল্লাহগে হযরত তিমাম মেন কুত্তান কো দিনুমা মেনুবি তিমাম মেন এতাকেচ্চাকা এবাহি বুদুতাকাকা আলুকামে নকুরামে মিহিম মিমিহুমে জবাবগত মিবুনানি ইঙ্গে দারিফলা এহেমবে সাদিকা মাসদুকা দেবেকালং গোয়ালাবা গোয়ালেবুমা ইনকার কুরুমগে গতুম এরাশুগে রাসকেফানা রাশুকে আহুলবেরিং এ দেবেকালুননা দেননেবি মানাগা বানি তিমাম মেনফাদা আদামুগে দারিং কামুগা মেনুবি তিয়া বেকালুন নুয়ামুয়ে আদি রহমান মন্ত রাসকালাঙ্গে এববে সেচ্চে বাওয়াই নুলাবায়ে দুগু হাদা বায়কো কামুগা মেনুবি তিয়া বেকালুন নুয়ামুয়ে মি দারিফুলো এরাশুগে রাসকেফানা এরাশুগে আহুলবেরিং এ দে বেকালুননা দেননেবি বাহাকিয়াকি
1: গাবুলে নুকুরে দো মাম্মা
0: আ দারিফুলা নুকুরে ইয়ে
1: মাম্মা
0: লাব্বা দারিফুলো
1: গাডি বালালব
0: নুয়ে জেহিদো
1: লাব্বা
0: এহেমি দারিফুলো দেন অনেক কাস মি বাহাকা গানে বে মাম্মে কিয়া হেদেবেনি মা দা মারে ইয়ে ইঙ্গে এমে রাঙ্গলেন
1: লাব্বা
0: মাম্মা গে আজহাতিহিরি দেন গোলা বুলু কল্লা রীতিবেস বেলাগেনে নো দো দেন হেমা আভা নিদান ওশোবে বেনেতা
1: লাব্বা
0: দারিফুলো মাম্মা বুনামে নো কোমরিয়া কোস কোমফরাতা কাশে ওশোবে নিদান ওয়ানি
1: কানে ফরাতা
0: বার রাঙ্গল মিকং কং হান্দা বাহটচে আবদ কো মাম্মে দুনিয়া কুনু হুননা নেন দারিফুলো গাত মিওয়া কা তবুনে দে কাশে দো
1: লাব্বা আসা দান বাহটান
0: আ দারিফুলো দেহিঙ্গা আবহা নিদুমুগে কুরিং কিয়া সূরাতাকা কুরসিয়া জিকুর কিয়া গে নিদান উলেমা
1: লাব্বা আসা আদান এ বুটে আদান মি ফাশিনি
0: আ দারিফুলো আবা ফাশা
1: লাব্বা

মাশাআল্লাহ, দেন দারিফুল দেয়াতি লাগায়কো দেয়াতি লে বারা ফুমেলাফা দারিফুল গে বোলা মুনুম ফেশিগেন মুলি হাসি গন্ডুগা দেয়াতুন তিনফার ফিরমালাফা কুরসিয়া নিদমু গে কোরেন কি আজি কুরকিয়া

0: দেং ফিলাওগা হরি বাই জামাতাকা এগ মুফরাদ কি আদেন
1: উসুদ
2: মিং এ মুফরাদ কি আসাদ মারনে কি সিঙ্গা
1: নুমুর
2: মিং এ মুফরাদ কি নামির মারনে কি মিনিকা ওয়াগ
1: আফিয়াল
2: মিং এ মুফরাদ কি ফিল মারনে কি এক
1: ওয়াফাদিউ
2: মিং এ মুফরাদ কি দফদা মারনে কি বো
1: আসমাক
2: মিগে মুফরাদ কি সামক মানে কি মাস
1: সালাহিফ
2: মিগে মুফরাদ কি সুদাহফা মানে কি ওয়েলা
1: সাআবিন
2: মিগে মুফরাদ কি সুবান মানে কি হরফা
1: হামাম
2: মিগে মুফরাদ কি হামাম মানে কি কুতর
1: গিরবান
2: মিগে মুফরাদ কি গুরাব মানে কি কাল
1: কিসাস
2: মিগে মুফরাদ কি গিসা মানে কি বাহক
1: ফুসুল
2: মিগে মুফরাদ কি ফসল মানে কি চেপ্টা নত ক্লাস নত মৌসুম
1: সুর
2: মিগে মুফরাদ কি সুরা মানে কি ফটো
1: আসুয়ারুল মুতাহাররিকা
2: কার্টুন